0: Good morning, itu Agashwani Kohima. Pujulaga khobor puria sim kongnongla. Pradhan Mantri Narendra Modi aro French President Emmanuel Macron ba delegation level charja do Villa Krilos Nice France di rakise. Duita sais ma judi charja ba special global strategic partnership do duita desh ma judi sub dorkar sectors di defense, technology aro trade milai kina barhai di boli dorkar rakise. Agedi Pradhan Mantri Modi aro French President Macron ba milai kina Bharat Innovates event kolai dise. John ba India laga innovation outside of ecosystem system bishi jaldi barhai thakya dikhaise a to d innovations kan 13 dorkar sectors se advanced computing semiconductors artificial intelligence clean energy aro dusra kan milagina thakise afsadi kutakure pratham mantri modi bra india laka startup revolution laka janai gena desh laka naujawan kan bra duniya laka dukhan bishi jagadi solutions banai di ase koise
1: आज भारत में एक स्टार्टअप रिवॉल्यूशन हो रहा है। इस रिवॉल्यूशन में भारत का नौजवान एक नए माइंडसेट के साथ मानवता के हित में समस्याओं के समाधान ढूंढ रहा है और हमारे नौजवानों के वर्ल्ड क्लास सॉल्यूशंस को ग्लोबल स्टेज पर लाने का माध्यम ही है भारत इनोवेट्स।
0: তেলাকা পহেলা ভাগ সাফাদে ফ্রান্স দি যাবাসুদে শ্রী মোদীরা দুদিন কারণে স্লোভেকিয়াতে যা কালি রাতে পৌঁছিছে এটিতো প্রাইম মিনিস্টার ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার একটার বা দেশ দি সাফর আহিয়াতে সবচেয়ে পহেলাবার হয়েছে নাগাল্যান্ড বাই ইলেকশনস তো তিনটা মিউনিসিপাল ওয়ার্ডস দি কালি হবলে আছে পোলিং টু ওয়ার্ড 11 ছাড়া চমুকটিমা টাউন কাউন্সিল দি ওয়ার্ড 8 চাম্বাংবি ওয়াকা টাউন কাউন্সিল আর ওয়ার্ড 9 সাম্বা খুকি আটুইজি টাউন কাউন্সিল দি হবলে আছে পোলিং লোক জরিয়াতে হোম ডিপার্টমেন্ট বা সব স্টেট আর সেন্ট্রাল সরকার এমপ্লয়িজ জন খান তিনটা ওয়ার্ডস দি রেজিস্টার্ড ইলেক্টর্স আছে তাই খান নিজের ফ্রাঞ্চাইজ চলাবলে কারণে পেইড হলিডে হিসাব জানাই দিছে হলিডে তো ব্যাংক আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এমপ্লয়িজ আর দুসরা ইলেক্টর্স খান তিনটা ওয়ার্ডস দি রেজিস্টার্ড থাকি আছে কিন্তু দুসরা জায়গা দি বহে নহলে কাম করে খান কারণে বি হবলে আছে এই লোক দোকান আর কমার্শিয়াল এস্টাবলিশমেন্টস খান রেজিস্টার্ড ইলেক্টর্স রা কনসার্ন ওয়ার্ডস দি চলাই থাকি খান বি পোলিং করিয়া সময় দি বন্ধ রাখবলে আছে কিন্তু হলিডে তো এমপ্লয়িজ জন লাগা আবসেন্স দরকার সার্ভিসেস খাতরা নহলে নকশান পৌঁছাবলে আছে তাই খান কারণে নহব ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ বা আন্ডার গ্রাজুয়েট মেডিকেল কোর্সেস এডমিশন কারণে নিট ইউজি রি এক্সামিনেশন কারণে এডমিট কার্ডস খান রিলিজ করে দিছে ক্যান্ডিডেটস পর নিজের এডমিট কার্ডস এনটিএ লাগা অফিসিয়াল ওয়েবসাইট নিট ডট এনটিএ ডট এনআইসি ডট ইন বা ডাউনলোড করে পড়ব রি এক্সামিনেশন ঈদ মহিনা 21 তারিখ শাম 2 বাজে পর শাম 5 বাজে 15 মিনিট তাক রাখবলে আছে এনটিএ পর ক্যান্ডিডেটস লগতে এডমিট কার্ডস ডাউনলোড না করে আগতে রিফান্ড কারণে নিজের ব্যাংক একাউন্ট ডিটেলস খান ভেরিফাই করি বলে সালাহ দিছে সরকার বা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ জনপা ন্যাশনাল স্টুডেন্ট ল্যাপটপ স্কিম 2026 নিচে ফ্রি ল্যাপটপস কারণে অ্যাপ্লিকেশন স্বীকার করে আছে কই কিনা অনলাইন দিয়ে ভাগ করে থাকে মিসা আছে কইছে প্রেস ইনফরমেশন ব্যুরো লাগা ফ্যাক্ট চেক ইউনিট পর সাফা করে জানাই দিছে কি এই তো মিসা আছে আর সরকার বা ইডো নিচিনা স্কিম জানাই দিয়া নাই পিআইবি পর কইছে কি এই তো নিচিনা মেসেজেস পর পার্সোনাল নহলি ফিনান্সিয়াল জানকারী খান জমা করি বলে বনাই থাকি আছে ইডো কারণে জানতা খান লগতে আনজান লিঙ্কস দিয়ে ক্লিক না করি বলে আর ইডো নিচিনা মেসেজেস খান শেয়ার নহলি ফরওয়ার্ড না করে আগতে অফিসিয়াল সোর্সেস দি ভেরিফাই করি বলে সাল্লাহ দিছে স্পোর্টস ডে নাগাল্যান্ড ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপ লাগা ফিফথ এডিশন দু জুন 18 বা 20 তাক রিকটার্ভ নিউ তিরুকোভ নিউ বস্তি চামিনিউ ডিস্ট্রিক্টে রাখবলে আছে টুর্নামেন্টত চামিনিউডে সবচেয়ে পহলা পর স্টেট লেভেল ফুটবল ইভেন্ট রাখবলে আছে সব মিলাই গেনা স্টেট লাগা দশটা টিম পরা লিগ কাম নকআউট ফর্মেটি চ্যাম্পিয়নশিপ টাইটেল কারণে খেলিবলে আছে জিতিয়া টিম পরা ন্যাশনাল ফুটসল চ্যাম্পিয়নশিপটি নাগাল্যান্ড রিপ্রেজেন্ট করবলে আছে আর হাওয়াপানি খবর দি ইন্ডিয়া মিটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট পর নর্থ ইস্ট ইন্ডিয়া লাগা জাগা খান্ডি আজি ভারী প্রখণ্ড হবলে দেখাইছে ডিপার্টমেন্ট পর কৈছে কি ভারী প্রখণ্ড নাগাল্যান্ডি জাগা জাগা দি আর পারোসি স্টেজ খান্ডি বি হবলে আছে প্রখণ্ড লগতে তুফান আর লাইটনিং দু জুন 20 তারিখ তাক হবলে দেখাইছে ইদুর লগত আজি ফুজুর লাগা খবর ইমান ডিসিস করে আছে শুনি থাকিবি সামসাত বাজি 10 মিনিটে নাগামিস খবর আনি দিবলে আছে

শুনি থকা সববিলাক প্রোগ্রামটে দুসরা গীত আপনার খান শুনি থাকিছে কবিতা কৃষ্ণমূর্তি আর সোনু নিগম লাগা আওয়াজে দিল হে তুমারা ফিল্মত। এবার দুসরা গীত দিয়েছে আশিকি ফিল্মত, গাইছে কুমার সানু।

এই তো আকাশবাণী এফএম ট্রাগাপন 110 MHz শুনে থাকা সববিলাক এটা সময়টা নিদি আছে কোহিমা টাউন বিতর লাগা রেল টাইমতে ট্রাফিক আপডেট মন খোলাপরা লই কিনা পি এইচ কিউ জাংশন মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ডে তো হলে ভারী ট্রাফিক দেখায় আছে কিন্তু সাউথ বাউন্ডে মডারেট মানে ট্রাফিক তো মাজতে আছে আলাগ রাস্তা লবলে মন খান লব পারে ওল্ড মিনিস্টার্স হিল পরা লই কিনা জেল কলোনি পিএইচ কিউ জাংশন পরা লই কিনা মেজর জাংশন মাজত লাগা রাস্তা ইয়াতে নর্থ বাউন্ডে মডারেট ট্রাফিক দেখায় আছে কিন্তু সাউথ বাউন্ডে ভারী ভারী ট্রাফিক দেখায় আছে আলাগ রাস্তা লব কইলে আপনার খান লব পারে প্যারামেডিক্যাল পরা লই কিনা টি মডেল আর আই জি নহলে বা লেডি স্মাইলস রোড টিসিপি পরা লই কিনা রাজু পয়েন্ট মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ডে ইয়াতে বি মডারেট ট্রাফিক দেখায় আছে কিন্তু সাউথ বাউন্ডে ভারী ভারী ট্রাফিক দেখায় আছে আলাগ রাস্তা লবলে মন খান লব পারে টিসিপি পরা লই কিনা রাজু পয়েন্ট নহলে বা বক্স কাটিং পরা লই কিনা এনএইচ এ কে আর সেন্সেস পয়েন্ট আর ফুলবাড়ির পরা লই কিনা খুচেজে গ্রাউন্ড আর রাজু পয়েন্ট পরা লই কিনা সেন্সেস পয়েন্ট মাজত লাগা রাস্তা দেবি নর্থ বাউন্ডে ট্রাফিক তো মাজতে দেখাই দিয়ে আছে কিন্তু সাউথ বাউন্ডে ভারী ট্রাফিক দেখায় আছে আলাগ রাস্তা লব পারে সেন্সেস পয়েন্ট পরা লই কিনা এনএইচ এ কে হাই স্কুল জাংশন পরা লই কিনা সেন্সেস পয়েন্ট মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা দেবি মডারেট ট্রাফিক দেখায় আছে কিন্তু এটার উপরে আপনার খান আলাগ রাস্তা লব কইলে লব পারে বেলিগ্রাম রোড পরা লই কিনা ডিবিএস নহলে বা হাই স্কুল জাংশন পরা লই কিনা টি মডেল রোড আর এনএইচ এ কে জাংশন পরা লই কিনা সেন্সেস পয়েন্ট মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা দেবি হালকা হালকা ট্রাফিক দেখাই দিয়ে আছে শুনে থাকে কিয়া সববিলাক আপনার খান প্রোগ্রাম লতে জুড়ি থাকবে আকবি আনি দিয়া হব কোহিমা টাউন বিতর লাগা রেল টাইমতে ট্রাফিক আপডেট।

0: ite jawo ena la bishin ti
1: man encouraging khada wi dise sister bi amela listeners kan ge wi ti bina la
2: kun muke motive ko chule sub bishin manase lui tande ta ko lui manase le ite mo ite ahina life kan ite jong kore pichi de mem do bishin muke motive ko ri de kle mane o isor la kam kore man khan do inya se ki man bi bana inya muke bishin motive ko she aro mo khana ite life kan la coordinator lui like mo manola ake de khara kore bishin duk pai kle mane manola ake de chule do ekta na pare je na holi bi coordinator bi muke bishin encourage kore na kle na parwa manu pare chule parwa do inya la bi muke bishin motive ko pare she de aro ite kam la de bi staff ek jinji ke sai chule so bi character alag alag na holi ta khanki bi sai muke over na pare la khambi so parola na kurije et kanne mo ta khanki bi sine bishi mo ke motivate kure aro ete ahine ani kam de khode achhole bi ete ahine kam do ini khushi parana ete gushi shule ekta mon ekta aram ekta pai
1: ya cha man bhabo bidishin apne ge aro ekta hutiwa mihan nijor bi ki phal change huigina dikise through these skills nili bi teamwork de kula kam kreina ayadam de apne ala co members kam de
3: personally mola personal life tu shukli do moi before yete join nukra ge de mola character tu shukli bi after yete join kura bi shete bichi change dikise de to manuhan bi koi apne no bichi change chu shede na na aramu ge iman alag pra sai eta do na moi ge iman alag pra sa do moi nijor bi moi life connected join nukra shukli do kuti thakibo na moi lu mola character kuti thakibo na na gambi babi ja lu after yete join kura bi shete do character alag alag lok pai na ara devotion khan ena thaki jado mage personally bi mola character tu bi shi build up kuri na mola anger issues khan de shukli bi patient na thaki ala de shukli bi bishi control kore se idu moi nijor ban hoy lu bi isor bra mage bishi tala kai din stira kes na
1: sister bi la por la kuti bi na
2: cha I get be quite share or be a lot by man kan ke kole man jase kole itena I have get to movie is sort of funny though any nam san krishna ge kure thakishana ki like bible khan ti kubi puri bole na krishna se gore ekubi isor la de itu bishi close one na holi bi ite I have chi ni bible study khan devotion la khan de lot din de moki bishi encourage kuri shi aro bible la de ki ki inya ba like krishna manu inya ho lage inya ho lage bishi moke encourage itu kurlo parishe aro ite I have moi bi first itu balasna itu ঠিক লা কাম দে যাস না হয় না আনে মই বি নিচর কে ডাউট করিছি দে হলি বি ইনিয়া ডিভোশন খান বাবসতে খান লয় লয় ইসর লা কথা মখান ইকি লুতে ইনিয়া জামা কোনে ফেলোশিপ করি নে মখান ইনিয়া জেতাম দে ও ইতু ইসর মকে রাস্তা ইতু একটা ডাঙ্গর একটা খুলে দিছে না ইতু ঠিক রাস্তা মকে দিছে নে মই বি ইতু ইতু বাবি বলে পারেছে না নলো মই ইতু ইতু না করিছিল মই ইতে বিয়ালার রাস্তা দিবি জওয়ানা গি ইনিয়া বি বাবি ওরা থাকিছে তো হলি বি ইতু ইতে ইসর মকে ইতে কথা মই মকে বিছি না spiritually grow kurese aro ki ki holibi phat phat give up na kuribi mobi ete ha da kam kure do duk pai holibi na phat phat give up kurise hole to nijor la rasta bi bon kurije na holibi patient thaki ne ek jing jing ki bi ni encourage kone kam kure do bishi ya mukhe encourage kurese
1: thank you so much apni teaching ge mam phal bra apne ana ka hope apne ana ka experiences aro kuidibo ina ka bishi bhal bra share karne apni teaching ge thank you te ami an yera ba program samap na kra ke re apne ge ekta কইটবলে মুঞ্জা আছে আমি হানা লিসনার্স খাঙ্গে কি এডভাইস নহিলি বি এনকারেজ করবলে আপনি বি ইচ্ছা করব
3: মলা পার্সোনাল এক্সপেরিয়েন্স পর কই দিব লাইক নিজর কি পারেছে ছোট একটা ব্রানা লাইক মুবি একটা ছোট একটা হাত পরা গ্রাফ করেন নিছনা এনা ব্রা মানু ব্রা মুকে দেখি না ইউটিউবরা মুকে লই না আজি তো মুকে উঠাই নাই হাত নিছনা আপনি হান কোন কোন হুনি আছে আপনি হান মাইকি খান বিও পরে মোতা খান বিও পরে না লবি আপনি হান কি জানি আছে আলছিনা লাগি না মানু ব্রা কি কি কইছো কলিবি ইতু তো কুরি না আগে যাও লিবি নহয় এনা খান বি পিছি মই বি ফেস করি নাই সে আপনি হান বি ফেস করি না থাকিব পারে লবি এনা খান দে গিভ আপ নকরি না নিজৰ লাষ্ট ট্ৰেন পৰা নহয় না লবি ইছৰ লাষ্ট ট্ৰেন পৰা কৰি না আগে দে যাবলৈ পাৰোলেলা আৰু আপনি হান এটা মহান স্কিল লা কথা কোৱা নিচিনা আপনি হান ভিতৰ দে কি আছে আৰু নলবি আপনি হান কি লাতে পেচেন্স আছে এইটো হান লৈ না আগে দে যাবলৈ পাৰোঁ দে
2: yete listener khan ke kole monje se kole movie na pare like nijor la itu khan embroidery khan ki ki har la de maki khan la fani ki ki shila la de so pare nya la manu bin hoy holibi yete ahine nijor la talent isor bi moke moke ki dishena itu bi najine holibi ni yete ahine ki learn kurise itu bi patient thaki.

আই ফ্লিমত আপনালোকে অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল লগা আওয়াজটি শুনিলে শুনে থাকা সববিলাক আপনার খান আর্জিস চয়েস ইন দি ফিল্ম ইগেজ প্রোগ্রাম আকাশবাণী কহিমা এফ এম ট্র্যাক অপন 110 মেগাহার্টজ প্রাণী দিয়া শুনে আছে প্রোগ্রাম আগে বাড়াই দিয়ে আছে আর প্রোগ্রামতে এইবার দুসরা গীত শুনব কে কে লগা আওয়াজটি ফিল্ম রাষ্ট্রী

আটিফাসলাম লগা ভাস্তি আপনালোকে রাষ্ট্রম ফ্লেমত শুনিলে। এইবার শুনিব আন কাহি ফিল্ম কি গীত গাই আছে। শ্রেয়া ঘোষাল।

আন কাহি ফিল্মত আপনাদের শ্রেয়া ঘোষাল লগা বাস্তি শুনিলে শুনে থাকা সববিল প্রোগ্রাম শেষ করবলে লগা সময়টি পুঁজি যায় আছে আপনার এখন সবকে জানাই দিয়ে আছে ইতিহার অলপতে সময় 12:30 হলে নিউজ হেডলাইন্স আনি দিয়া হব আর তারপরে আমি খালা প্রোগ্রাম হিন্দি ফিল্ম ইগিজ প্রোগ্রাম আকো কন্টিনিউ করে দিয়া হব উনি থাকা সববিল আজি এস এম এস গেটওয়ে আমি খানকে সাথ না দিয়া নিমিত্তে ওয়ান অন ওয়ান আমি খান বাতচিত করব না পারি কিনা আছে হলেবি আপনার খান সব যুন যুন জায়গাতে টিউন ইন করে আছে যিমান বি গীত সুবেপরা লই কিনা ইতালোকে বাজাই কিনা আছে আপনার খান সব শুনি কিনা এনজয় করে আছে কই কিনা ভাবনা করে আছে আর আগে লাগা প্রোগ্রাম টিভি আহি কিনা আর আপনার খান যুগ লবি আর গীত খান তো লই কিনা এনজয় করে থাকিবি কই কিনা সবকে জানাই দিয়ে আছে তো আর জি এস চয়েস হিন্দি ফিল্ম গীত প্রোগ্রাম শেষে দিয়ে আছে বিনি অ্যান্ড ফ্যামিলি ফিল্ম কি গীত গাই আছে উদিত নারায়ণ।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি
1: এইটো জানকারী এন টি ই পি পৰা দি আছে।
2: এইটো আকাশবাণী কোহিমা। আজি আমি খান লগা বস্তি মানুহ প্ৰগ্ৰাম দে এৱাৰনেছ কেম্পেইন অন জল শক্তি অভিযান কেচ দ্য ৰেইন কেম্পেইন এইটো লগা ওপৰে কথা কৈ দিয়া শুনি ল'ব। এইটো পছতে ইণ্টিগ্ৰেটেড পেষ্ট মেনেজমেণ্ট ইন মেংগো ক্ৰপ এইটো লগা ওপৰতে বি কিছুমান কথা কৈ দিয়া শুনি ল'ব। এতিয়া আমি খান এৱাৰনেছ কেম্পেইন অন জল শক্তি অভিযান কেচ দ্য ৰেইন কেম্পেইন এইটো লগা ওপৰে কথা অলপ কৈ দিয়া শুনি ল'ব। পানীতো আমি খান লগা জিন্দগী চলিবলৈ কাৰণে আছে আৰু খেতি বাৰী কৰিয়াতে সবচে জৰুৰী এটা আছে। চিভিলাইজেশ্যনছ পুৰণা খান সববি আমি খান জানিব পাৰাতো তাৰ খান নদী ডাঙৰ লগা ওচৰতে পৰা উঠিয়া আমি খান জানিবলৈ পাৰে। যেতিয়া আমি খান লগা পপুলেশ্যন উঠিব এইটো সময়তে খা লোৱা সামান ফিউল ফাইবাৰ ফিড আৰু শ্বেল্টাৰ এইটো লগা ডিমাণ্ড বি উঠিব।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকিব লাগা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116666 কল করবি। বিপি হারিব দেশ জিতিব।
1: কিন্তু জানকারী NTEP বরাদি আছে।

0: তো মিস্টার ভগবান বা রিকুয়েস্ট করার লাগি তাইছে ফ্রম দ্য মুভি সাজন নেক্সট কল আহি আছে, তো কলটো উঠাই দিব। হেল্ল' অর নমস্কার
1: জি, নমস্কার ম্যাম।
0: জি জি, আপ আপনার নাম বতাঙ্গে আর কহাঁ সে ফোন লগা রে হে, ইয়ে ভি আপকি আপকা জো জগহ হে ভো ভি বতা দেঙ্গে।
1: ম্যাম নমস্কার, জয় শ্রী মহাকাল। মে শিবা লোহট, এমপি বিদিশা সে বাত কর রহা হুঁ। আপ
0: সে এমপি সে বহুত কল আ রহে হ্যায় আজ আজ শায়দ এমপি ওয়ালে হামারে হামারা জো ইয়ে প্রোগ্রাম হে ভো বহুত ধ্যান সে সুন রহে হ্যায়। তো বতাইয়ে আপকা দিন আজ কেসা রহা?
1: জি, মেরা দিন বহুত আচ্ছা রহা। বারিশ হো রহি হ্যায়, বারিশ কা আনন্দ লে রহে হ্যায়, ওর সাথ হি সাথ আপকে মিউজিক কা আনন্দ লে রহে হ্যায়। ওর মধ্য প্রদেশ কি জহাঁ তক বাত হ্যায় ম্যাম, তো মতলব ইয়ে হ্যায় কি মধ্য প্রদেশ কে লোক দেখিয়ে আপকে ইয়াঁ কা কার্যক্রম কিতনি লগন সে ওর কিতনি শিদ্দত সে শুনতে হ্যায়।
0: বিলকুল, ইয়ে তো আপনি বহুত সহি বোলা হ্যায়। তো আজকা জো ইয়ে প্রোগ্রাম হ্যায় ও লাইভ ফোন ইন হ্যায়, সো ইয়ে আপ বতাইয়ে কোন সা গীত কোন সা গানা আপ সুননা পছন্দ করেঙ্গে?
1: ম্যাম মুভি মিল জায়েগি অর্জুন পণ্ডিত।
0: অর্জুন পণ্ডিত?
1: জি ম্যাম।
0: জি, অর্জুন পণ্ডিত আফসোস কি বাত ইয়ে কি ইয়ে আবি হামারে পাস নাই হ্যায়, লেকিন আপ দূসরা দূসরি মুভি আপ বতা সকতে হ্যায়, হম কোশিশ করেঙ্গে ঢুঁঢনে কি।
1: ম্যাম আগর বাদা মুভি মিল জায়ে।
0: বাদল?
1: বাদা, বাদা,
0: বাদা মুভি?
1: জি ম্যাম।
0: বাদল হ্যায়, বাদা নাই হ্যায়।
1: চলিয়ে ম্যাম, বাদল হে তো ইসকাই গানা সুনা দিজিয়ে, মিলনে সে ডরতা হ্যায় দিল ইকরার না হো যায়।
0: বাদল?
1: জি,
0: জো বাদল মুভি হ্যায় মেরে পাস, এ শায়দ পুরানা ওয়ালা হ্যায়, আপ জো ফরমাইশ কর রহে হ্যায় ও নয়া ওয়ালা হ্যায়, ববি ডিওল ওয়ালা জো হামারে পাস হ্যায় ও কাফি পুরানা হ্যায়। তো আপ সুননা পছন্দ করেঙ্গে ইয়া হম দূসরা দূসরি মুভি ঢুঁঢনে কি কোশিশ কর সকতে হ্যায়?
1: ম্যাম আগর বাদা মুভি মিল যায় অর্জুন রামপাল কি তো ও দেখ লিজিয়ে।
0: হামারে পাস বাদা মুভি নাই
1: হ্যায়। নাই হ্যায়,
0: মাফ কিজিয়েগা।
1: তো ম্যাম মোহব্বত মুভি মিল যায় আগর আপকে পাস শাহরুখ খান বালি।
0: বিলকুল বিলকুল, শায়দ ইয়ে মুভি হামারে পাস হ্যায়। ওর আপ বতাইয়ে আপনে বারে মে।
1: বস ম্যাম, ম্যাম ব্লাইন্ড হুম, সমাজ সেবা কে কারো মে লগা রেতা হুম ম্যাম। জেসে কি আবি মেনে শনিবার কো রক্তদান কিয়া থা, ওর জেসে কি গায়ে কো চারা দেনা হো গয়া, পানি দেনা হো গয়া, পক্ষীয় কো দানা পানি রখনা হো গয়া, ও ভুকে লোগো কো সময় সময় পে ভোজন দেনা হো গয়া।
0: আরে বাহ, আপ তো বহুত হি সোশ্যাল ওয়ার্কার ওয়ালে নিকলে, বহুত হি আচ্ছি বাত হ্যায়, আর ইসি ওজহ সে শায়দ মুঝে মিল ভি গয়া ও জো ফিল্ম হ্যায় জো আপনি ফরমাইশ কি হ্যায়, হম মুঝে ভি বহুত খুশি হুই। সো মোহাব্বতে ফিল্ম মে কোন সা গীত আপ সুননা পছন্দ করেঙ্গে?
1: ম্যাম ইসমে এক গানা রহেগা, সোনি সোনি আঁখিয়ো ওয়ালি।
0: জি, সোনি সোনি, জসবিন্দর নরুওয়ালা।
1: জি জি জি।
0: তো ইয়ে ইয়ে জো গীত হ্যায় আপ কিসি খাস কো ডেডিকেট করনা চাহেঙ্গে?
1: হামারে মিত্র রহেঙ্গে পূরণ বর্মা জি, পুরুষোত্তম কুমার জি, অবিনাশ জি, ভগবান সিং পরমার জি, রমেশ প্রজাপতি জি, ওর কল্যাণ সেন জি, গজরাল লোধি জি, অমল জি, বিমল জি, ওর তমাম।

0: তো প্রোগ্রাম লাগা আখরি কল হবলে চান্স আছে প্রোগ্রামতে, ইতিয়া 6 মিনিট একলা বাজি যাইছে, তো লাস্ট কলার কোন হব আমি খান জানিব। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, আপকা স্বাগত হে আমারে প্রোগ্রাম মে।
1: মে রাকেশ বাত কর রা হিমাচল প্রদেশ।

0: তো আপনার খান ইটা হুনি থা কিসে চিঠি না কই সন্দেশ ফ্রম দ্য মুভি দুশ্মন। মুঝে লগা থা কি ইয়ে কার্যক্রম কা আখরি গীত হোগা, লেকিন খুশি কি বাত ইয়ে হ্যায় কি হামারে পাস থোড়া অর সময় হ্যায়, ক্যুঙ্কি ইয়ে কার্যক্রম চলেগা শামকে 10:30 বজে তক, 7:10 বজে তক। তো চলিয়ে মৌকে কা ফায়দা উঠাতে হ্যায় অর একটা আরো কল উঠা হবো। তো মইকে কল করে আছে, কল তো আহা শুরু হয়ে যাচ্ছে, তো লেটস কুইকলি পিক আপ দিস কল অ্যান্ড লিসেন and hear who it is. Hello.
1: Hello.
0: Hello.
1: Good evening.
0: Good evening.
1: Hmm.
0: जी आप अपना नाम बताएंगे, आपने ला नाम कैसे?
1: मैं लगा नाम से रमेश पात्र लगा था संपर्क को ऐसे।
0: अरे वाह, असंभव कॉल करे ऐसे रमेश। তো রমেশ, আপনি মই ভাবি রাখছি আখরি কল হবো বলি, আপনি লাকি ফেলো হয়ে যাইছে, লাকি পার্সন, আপনি গানা তো লাস্ট গানা হবো, তো কোন তো গানা আপনি শুনি বলে মন যাইছে?
1: মই শুনি বলে মন যায় আছে
0: জি
1: সাহিবান।
0: সাহিবান ফিল্ম লা নাম আছে তো?
1: ফিল্ম লাগা নাম হলো সাহিবান।
0: সাহিবান
1: বাসুরি বাস।
0: আচ্ছা, সাহেবান লাগা ফিল্ম তো আমি হালা হাতে ইতিয়া নাই, হইলে বি আপনার আলাক একটা গীত আরো আলাক ফিল্ম একটা কই দিলে বেশি ভাল হবো।
1: আলাক ফিল্ম কবলে
0: আগে আগে তুম পিছে পিছে এক মাসুম সা চেহারা। আচ্ছা, এই তো গানা তো আপনার শুনি বলে মন যায় আছে।
1: অমল বসুমতারী, বিমল বসুমতারী, ভাইকন মুন্ডা, যোগেন্দ্র বন্তি, সোনালী ইন্টিকি, রকবেলে মুখা, দুর্গেশ নারায়ণপুরি আর অভিনেতা সব লিসনার আছে, কারণ টাইম নাই আছে তো। এটা
0: হয়
1: একটা কথা কথা কবলে

0: মন আছে, আমি আমি লাগা রেডিওতে শুনি পোৱা নাই। এইটো কি কিবা গণ্ডগোল আছে নেকি?
1: রেডিও শুনিবলে আপনি কি কয়েছে আমি বুঝিয়া নাই, একবার আরো একবার কই দিব।
0: রেডিওতে চেকল পর্যন্ত আহা নাই।
1: আচ্ছা, এইটো আপনি খানা ফ্রিকুয়েন্সি বি আলাক হবলে পারে, তো আপনি খান একবার ট্রাই করে চাবি, জায়গা জায়গাতে আলাক আলাক ফ্রিকুয়েন্সি আহি যায়। হইলে বি আমি খানা অ্যাপই আছে, নিউজ অন এয়ার অ্যাপ, এইটো অ্যাপ তো আপনি গুগল প্লে স্টোরতে ডাউনলোড করে কিনাবি, এইটো পারবি শুনিবলে পারে।
0: এইটো অ্যাপ তো উনি আছে, মই লাগা রেডিওতে খুব ভাল আইছে, তো রেডিওতে আহা নাই।
1: তো এইটো আপনি অলপ এডজাস্টমেন্ট করবলে লাগি যাব, অ্যান্টিনা দো আর ফ্রিকুয়েন্সি দো অলপ এডজাস্টমেন্ট করে যাইলে তো পাই যাব আপনার। আর দূরদর্শন ডিটিএইচ টিভি আমি খান আছে, তুই তাতে বার বি শুনিলে পারিব, আর নিউজ অন এয়ার অ্যাপ কোয়া নিচিনা আপনি তাতে বার শুনে আস না ই ইতিয়া। আচ্ছা, তো কতেবা শুনিলে বি শুনিলে পারিছে, আর আপনি আমি খানকে কল করার নিমিত্তে বেশি থ্যাংক ইউ, ইনিকাহি সদায় শুনি থাকিবি, আর আপনি খুশি পা গানা তো ইতিয়া বাজাই দিব, আর আপনি খানা ফ্রেন্ডস গান, আপনি খানা দোস্ত খান বি এই গানা শুনি কিনা এনজয় করব, কোনা মুই বি উম্মিদ করে আছি। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং,
0: থ্যাংক ইউ।
1: তো আজি লাগা প্রোগ্রামতে আখরি গীত রমেশ ফ্রম গোলাঘাট আসামরা রিকুয়েস্ট করেছে, 2003 ফিল্ম জিন্দা দিলবরা এক মাসুম সা চেহারা। উদিত নারায়ণ লাগা আওয়াজ, নদীম শ্রমণ লাগা মিউজিক, আর লিরিক্স লিখছে সমীর অঞ্জন। অ্যান্ড রাইট আফটার দিস প্রোগ্রাম আপনি খান শুনিব রিজনাল নিউজ ইন নাগামিজ ফলোড বাই রিজনাল নিউজ ইন ইংলিশ, এই পিছিয়ে আছে ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম, আর মই বাপস আহব 9:30 PM উইথ ইয়র হিন্দি ফিল্ম সংস প্রোগ্রাম আর জেস চয়েস।

গুড ইভিনিং, ইটু আকাশবাণী কহিমা সাবলাগা খবর পুরিয়া সিম কংনংলা। পয়লা হেডলাইন্স, নাগাল্যান্ড চিফ মিনিস্টার নিপিউরিওপা নর্থ ইস্ট ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার সামিট সময় উন্নতি দরকার কান জানাই দিছে। নাগাল্যান্ড গভর্নর নন্দ কিশোর যাদবা ধানসিরি জপসা নিউ লাইন রেলওয়ে প্রজেক্ট বাড়াই থাকিয়া কান চাই আছে। নাগাল্যান্ডে সেন্সেস 2027 হব আগে দিয়ে ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনস আর ট্রাইবেল বডিজ মাজুদি ট্রেনিং আর মিটিং খান রাখি আছে। আর ইউএস আর ইরান বা মিলিটারি অপারেশন খতম করে মঞ্জুর বানাই কিনে স্ট্রেট অফ হর্মুজ খোলাই দিব ফেসলা দিয়ে ইন্ডিয়া বা সোয়াকাত করেছে। নাগাল্যান্ড চিফ মিনিষ্টার নিপিউরিওপা দরকার উন্নতি প্রায়োরিটিজ দি প্রপোজ চিত্তু গ্রিনফিল্ড এয়ারপোর্ট নাগাকি সিটি চমকতিমা আর একটা ITI দো স্টেট কারণে বানাই দি বলে মিলাই কিনে জানাই দিছে। নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট আর এক্সিবিশন 2026 শিলং দি কথা করে তারপর ট্রান্স নাগাল্যান্ড হাইওয়ে ফুটহিল রোড এটু দি বদলাভ দিয়া প্রজেক্ট হিসাবে জানাই কিনে এটুর কানেক্টিভিটি সুদার করে দি বলে ইকোনমিক গ্রোথ বাড়াই দি বলে আর স্টেট ইনভেস্টমেন্ট সুবিধা খান খোলাই দি বলে এলাকা জানাই দিছে। শ্রী রিওপরা অলপ আগেতে সেন্টার আর আসাম লগতে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এমিটি MOU রাখি এলাকাবি জানাইছে। আর ইন্ডাস্ট্রি লিডার্স আর ডেভেলপমেন্ট পার্টনার্স লগত নাগাল্যান্ড এলাকা গ্রোথ বা বিকশিত বাহারে 2047 বাড়াই যা বলে সাফার দি ইনভেস্ট করে বলে মাতিছে। চিফ মিনিষ্টার বা আর্টিকল 371A নিজেদে নাগাল্যান্ড এলাকা ইউনিক কমিউনিটি ওন্ড ল্যান্ড হোল্ডিং সিস্টেম রা উলাই দিয়া দুঃখ খান বাঁচাই দিয়া এলাকা জানাইছে। আর ইনফ্রাস্ট্রাকচার উন্নতি আর ইনভেস্টমেন্ট দরকার লগত ইডো খান বাঁচাই কিনে ব্যালেন্স রাখি বলে দরকার জানাইছে। নাগাল্যান্ড গভর্নর নন্দ কিশোর যাদবরা 78.42 কিলোমিটার ধানসিরি জুপজা ডিমাপুর কহিমা নিউ লাইন রেলওয়ে প্রজেক্ট আর ডিমাপুর রেলওয়ে স্টেশন লাগা রিডেভেলপমেন্ট লাগা কাম বাড়াই যাই থাকিয়া কান্তু নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে অফিসিয়ালস লগতে কহিমাতে আজি চাই আছে। অফিসিয়ালস পর কৈছে কি ধানসিরি সুখবি আর সুখবি মলভম সেকশন টু কমিশন হয়েছে আর বাকি থাকিয়া কাম দি রংখাং এলাকা মাটিকেরিয়া ভারী প্রকন আর টানেল কনস্ট্রাকশন দুঃখ থাকিলে বি কাম খান জারি যাই আছে। গভর্নর বা ডিমাপুর স্টেশন রিডেভেলপমেন্ট প্রজেক্ট জুলাই 2028 খতম হবলি টার্গেট থাকিয়াটো চাই আছে। তাইবা মাটি এক্সেস রুট আর মাটি কব্জা করে এই সুইস লগতে সামনা করে বলে বিশ্বাস জানাই কিনে দুইটা প্রজেক্টস পে ঠিক সময় খতম হয়ে কিনে কানেক্টিভিটি ট্যুরিজম ফ্রাইট মুভমেন্ট এমপ্লয়মেন্ট আর নাগাল্যান্ড আর নর্থ ইস্ট রিজনাল ইকোনমিক গ্রোথ বাড়াই দি বলে কয়েছে। সেন্সেস 2027 হব আগে দিয়ে ডেপুটি কমিশনার ডি সি কহেমা বি হিনক পুচাম্বরা আজি মিটিং আঙ্গামী পাবলিক অর্গানাইজেশন APO আঙ্গামী ওয়েমেন অর্গানাইজেশন AWO আঙ্গামী ইউথ অর্গানাইজেশন AYO আঙ্গামী স্টুডেন্টস ইউনিয়ন আসো কহেমা টাউন দি কলোনিস আর ওয়ার্ড লাগা কাউন্সিলার্স আর চেয়ারপার্সনস লগতে আহি থাকে সেন্সেস এক্সারসাইজ কারণে তৈয়ার করে আদি চর্চা করেছে। DPDP কনফারেন্স হল দি একটা প্রেস কনফারেন্স দি কথা করে শিব পুচাম্বরা

0: গরিব কিষাণ মহিলা আর নওজওয়ান ভালাই আর ইকোনমিক ইম্পাওয়ারমেন্ট কারণে বেশি ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ খান জারি রাখিছে। আকাশবাণী নিউজ পর আপনি একটা স্পেশাল ফিচার দি বারোসাল বিশ্বাস কি বিকাশ কি জন কল্যাণ কি দি আনি দি আছে। আজি আমি খান বা 2047 ডাকটি ইন্ডিয়া বিকশিত ভারত বানাই দি বলে স্বপ্না দি সরকার বা মডার্ন ইনফ্রাস্ট্রাকচার বানাব গাডামঠাই দিয়া দি একটা রিপোর্ট শুনি পাব।
1: একটা মজবুত আর মডার্ন দেশ তো ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার লাগা ফাউন্ডেশন দিয়ে বানাই থাকিয়া যা যা থেকে সব সময় ইন্ডিয়াতে বেশি বদলাব হয়ে কিনে ইনফ্রাস্ট্রাকচার পরা জারি রাখিয়া উন্নতিটু ইটু লাগা গ্রোথ কারণে সবসে দরকার হয়েছে। ইটু লাগা কমিটমেন্ট তো ইনফ্রাস্ট্রাকচারটে সরকার পরা খরচা তো ছয়বার পরা বেশি উঠাই কিনে 2014-15 1.5 লাখ কোটি টাকা থাকে পারা ইতিয়া ফাইন্যান্সিয়াল সালতে 12.2 লাখ কোটি টাকাতে উঠাই দিয়েছে। যা থেও সাল সময় দেশ লাগা আরবান ট্রান্সপোর্টেশন তো রেভলিউশনাইজ হয়েছে। ইন্ডিয়া লাগা মেট্রো রেল নেটওয়ার্ক তো 5 বার নিচনা পারা ভাড়াই কিনে 248 কিলোমিটার পারা আজি 1100 কিলোমিটার উঠি যাইছে। আজি ইন্ডিয়াতে দুনিয়া লাগা দুসরা ওয়ালা সবসে ডাঙর রোড নেটওয়ার্ক থাকি আছে। ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্ক তো 2014 91,000 কিলোমিটার থাকি পারা 2026 1,46,000 কিলোমিটার ভাড়াই যাইছে। ইটু নিচনা বদলাব তো রেলওয়ে সেক্টর দিয়ে দেখি আছে। ইন্ডিয়ান রেলওয়ে কারণে বাজেটের সাপোর্ট তো 2014-15 32,000 কোটি টাকা থাকি পড়া ইতিয়া 2.78 লাখ কোটি টাকাতে উঠিছে। ইটু নতুন এরা লাগা নিশান তো বন্দে ভারত ট্রেন আছে। ইতিয়া 162 সার্ভিসেস কাম চুলাই থাকিয়া লগত সাফার লাগা সময় তো 45% পারা কমতি করে দিছে। ইটু কামিয়া মিলাই কিনে জলদি বেশি জুড়িয়া দিয়া আর আগে ভাড়াই যা ইন্ডিয়া পড়া 2047 তাকতে একটা বিকশিত ভারত কারণে ফাউন্ডেশন বহাই আছে। কোনো আকাশবাণী নিউজ কইমা।
0: আর ইন্টারন্যাশনাল ডে অফ যোগা হবলে খালি 6 দিন বাকি থাকি আছে। এই সালাকা থিম যোগা ফর হেলদি এইচিং হিসাবে রাখি আছে। আফসার হবলে থাকি সময় দিয়ে আকাশবাণী নিউজ কহেমারপা যোগা প্র্যাকটিস করিয়ালাকা ফায়দা দিয়ে একটা স্পেশাল সিরিজ আনি দিয়ে আছে। আজি আমি খানবা জয়েন্ট হেলথি দরকার রাখব পোস্টার্স খান বাত্রাসানা ফ্রম পোস ত্রিকোসানা ট্রাইঙ্গল পোস্ট আর সিটু বান্ধাসানা ব্রিজ পোস্ট পর কোমর হাতি হিলে বলে মতাত দি গেনা জয়েন্ট কান্দি হালকা করে বলে দি আছে। হোতাই হিসাবে প্র্যাকটিস করে পরা কাম খান আরাম আর আসান বা করে বলে পারিব। ইন্টারন্যাশনাল ডে অফ যোগা শুরু হব থাকি সময় দিয়ে আহিবি আমি খান বা একটা হেলদিয়ার আর বেশি ব্যালেন্স ফিউচার দিয়ে নিজের কমিটমেন্ট ওয়াপাস রাখব। খবর সৃষ্টি হেডলাইন সুবারা জানাই আছে। নাগাল্যান্ড চিফ মিনিষ্টার নিফিউরিও ব্রাউন নর্থ ইস্ট ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার সামিট সময় উন্নতি দরকার কান জানাইছে। নাগাল্যান্ড গভর্নর নন্দ কিশোর যাদব রা ধানসিরি জুবজা নিউ লাইন রেলওয়ে প্রজেক্ট বাড়াই থাকি কান চাই যাইছে। নাগাল্যান্ড সেন্সাস 2027 হব আঁকি দিয়ে ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন আর ট্রাইবেল বডিজ মাজুটি ট্রেনিং আর মিটিং খান রাখিছে। আর ইউএস আর ইরান বা মিলিটারি অপারেশন খতম করবলে মঞ্জুর বানাই কিনা স্ট্রেট অফ হরমুজ খোলাই দিবলে ফাসলা দিয়ে ইন্ডিয়া পর স্বাগত করেছে। এটলোক আজি সামলগা খবর ইমান দি শেষ করে আসি শুনে থাকি আহিয়া কালি পুজোর 7:25 টি নাগামিজ খবর আনি দিবলে আছে।
2: Good evening, this is Akashwani Kohima. I'm Ninginem Hangsing with the evening bulletin. The headlines. Nagaland CM Nipyu Rio highlights key development priorities during Northeast India Infrastructure Summit. Nagaland Governor Nandikishore Yadav reviews progress of Dhansiri to Zubza new line railway project. Training and meeting between district administrations and tribal bodies ahead of Census 2027 in Nagaland. And US and Iran reach agreement to end military operations, open Strait of Hormuz, India welcomes. Now the news in detail. Nagaland Chief Minister Nipyu Rio today highlighted key development priorities including the proposed Chettu Greenfield Airport, Nagaki City in Chumukedima and an IIT for the state. Addressing the Northeast India Infrastructure Summit and Exhibition 2026 in Shillong, he described the Trans-Nagaland Highway Foothill Road as a transformative project that will improve connectivity, boost economic growth and unlock investment opportunities across the state. Mr. Rio also highlighted the recent petroleum exploration MOU with the Centre and Assam while calling on industry leaders and development partners to invest in Nagaland's growth journey towards Viksit Bharat 2047. The Chief Minister further highlighted challenges arising from Nagaland's unique community-owned landholding system protected under Article 371A, while stressing the need to balance these safeguards with infrastructure development and investment requirements. Nagaland Governor Nandikishore Yadav today reviewed the progress of the 78.42-kilometer Dhansiri to Zubza, Dimapur to Kohima New Line Railway project and the redevelopment of Dimapur Railway Station with Northeast Frontier Railway officials in Kohima. Officials reported that the Dhansiri to Shokhuvi and Shokhuvi to Molvom sections have been commissioned while work on remaining stretches continues despite difficult terrain, landslides, heavy rainfall and tunnel construction challenges. The Governor also reviewed the Dimapur Station redevelopment project targeted for completion by July 2028. He assured state support in addressing land, access road and encroachment issues, stressing that timely completion of both projects will boost connectivity, tourism, freight movement, employment and regional economic growth in Nagaland and the Northeast. Ahead of Census 2027, Deputy Commissioner DC Kohima B. Hanok Buchum today had meeting with the Angami Public Organization APO, Angami Women Organization AWO, Angami Youth Organization AYO, Angami Students Union ASU, councillors and chairpersons of colonies and wards in Kohima Town to discuss preparations for the upcoming census exercise. Addressing a press conference at the DPDB Conference Hall, Mr. Buchum said the census will be conducted in a fully digital and paperless format for the first time.
3: Today we had a day-long interaction and a discussion with various stakeholders. So we had a very fruitful, productive discussion, and our main resolution is that we will ensure that the census directions and guidelines are fully and strictly implemented in Kohima district. Here, we all know census is one of the most important administrative exercise. And for the first time in India, it is going to be fully digital and paperless.
2: The house listing operation begins on June 16 with self-enumeration open from June 16 to 30 and field enumeration from July 1 to 31. The population census will be conducted in 2027. He urged residents to provide accurate information, avoid duplicate registration and cooperate with enumerators, stressing that census data is vital for development planning and resource allocation. APO President Tejao Vihenyo also called on citizens to participate responsibly, warning that double enumeration in both Kohima and native villages would distort population figures.
4: How we are able to enumerate and what kind of information we are able to project in the census operation will to a large extent go to govern or influence the kind of development, the flow of fund, etc. to the state. And therefore, I would urge upon all citizens of Kohima district to make sure that you are enumerated and that you give adequate and proper information to the census enumerators.
2: Meanwhile, Deputy Commissioner Buchum informed that over 700 field personnel have already been trained for the exercise. A meeting on self-enumeration was held at DC Conference Hall, Twensang, with tribal leaders of the district. In the meeting, the Deputy Commissioner briefly highlighted on census self-enumeration through online mode, saying it is the process where individuals or households complete and submit their own census or survey forms rather than having a census taker fill it out for them. He informed that one can access the official portal at se.census.gov.in for self-enumeration through online mode. As part of the nationwide preparations for the upcoming Census of India 2027, a specialized training program for census enumerators and supervisors is currently underway at Sataka Rural in Zuneboto District. The training, which commenced today, aims to equip enumerators and supervisors with the necessary skills and knowledge required for the smooth and accurate conduct of the census exercise. Participants are being trained on census procedures, data collection methods, field operations, and the use of prescribed formats and digital tools. This is Akashvani Kohima giving you the news. For quick news update, follow us on our X handles, AIR News Alerts and AIR_Kohima. You can also listen to this news bulletin on News On Air app and YouTube channel AIR News Kohima. Welcome back. You are listening to the evening news. The US and Iran finalized a deal to end their 107-day war and open the Strait of Hormuz, a narrow waterway used to ferry one-fifth of the global oil supplies. US President Donald Trump made the announcement on Truth Social last night, saying America will end its naval blockade on Iranian ports. The peace agreement will be signed on Friday in Switzerland. Mr. Trump said the Strait of Hormuz will open after the official signing of the agreement. India has welcomed the understanding reached between the United States and

Well, dear listeners, আপনি গান হুনি দেখছে শায়েদ ফ্রম দ্য মুভি লাভ আজকাল। অরিজিৎ সিং লাগা বিউটিফুল ভয়েসতে, মিউজিক দেখছে প্রীতম আর লিরিক্স লিখেছে এরশাদ কামেল। তো ইয়েস মাই ডিয়ার লিসনার্স, 9:55 লাইক হ্যাঁ 9:55 হো চুকে হ্যাঁ, তো 5 মিনিট সে কম হ্যাঁ পাশ। তো লাস্ট সং আছে ফ্রম দ্য মুভি হাসি তো ফাঁসি 2014 লাগা আছে, আর এই গানারতে হি আজি লাগা প্রোগ্রাম সমাপ করা হব। সো থ্যাংক ইউ সো মাছ এভরি ওয়ান ফর টিউনিং ইন অ্যান্ড প্লিজ এনজয় দ্য ট্র্যাক।